0: সন্তানও উপযুক্ত হয়ে সালাহ দিয়ে বোঝাল।
1: নিয়মিত করা হেঁটু তার শারীরিক ব্যায়াম হলে মোটু সুস্থ হওয়া মদত করছে।
0: সন্তুলিত ভোজন, পর্যাপ্ত নিদ্রা, সকারাত্মক সোচ এবং চিন্তা তা তনাবাট মুক্ত রহদা মোটু উপায় পৌঁছ সকিন্ছ।
1: 40 বর্ষ কটেপছি নিয়মিত স্বাস্থ্য যাঁচ করো।
0: চিলো পদার্থ, মাছা মাছু কম খাও, খাদামা সাকপা বা ফল ফুল খাও,
1: মদ্যপান বা ধূমপান সেবন ন করো,
0: সুস্থ রাখো, সুখময় জীবন বিতাও।
2: রেডিও প্রভাতা এফএম দ্বারা জনহিতকারী সন্দেশ।

0: আগের উপকাশ দিতে পারে মেটারি বিচার দেখে একটা কৃষ্টিতে প্রধানিত নিকার
1: আমরা
0: একজনে নির্ধারণ আমরা নির্ধারণ